ออกลับเปลียกและน้องกับทำไมหากจริงใหญ่เปล่งกับอินเดียบัดกับนิวซีแลนด์หากจันเมียดจงกับสิบพูดตริกอุนัยตุงกับตากสิงห์ทอดียงสันงดกิบเรียวกิลายับอากวยกับปงกับเจลียวกุมบาอาร์ฟสันหาดุไลพาวพดหากชนองลับพลังหาชลองหาอีสคาซิฮิลส์เลทัวบักินิกิบเรียวกิรงเฉพาะกันในกระปงบันพันขวดบัดเซโนเอโกอุมบัดจับวะกับบาลังหากันในกระปงหาบพันธิกนายกันในกจิงจับสงูซีอุรังบักชนองกับชนองลับพลังอุบะพันดับสอตุนุเลทัวบักดาวบักินิกิสันงดกิลายับปะปอกกระปงกะละบันไดนามาร์บักิพนันคำดักดีเซลปัมบันพันขวดบัดบันตาในกุมกับจับวะอุเลทัวบัลเลสีกิลันนดกิบรันหะปอกกระปงกิอริงมันเซียมดักเลียร์กับบอลงบีนามาร์กจิงดูนาออกซิเจนอุสุปรินเทนดันกิปุเลตกับดิสตริกอีสคาซีฮิลส์อุลาเป็นเทพบักิสันงดกับลาคลาโนกิคันทบยาไลงดกิคาซีบัดอาร์งดกิเนปาลีอุนิวเฮปุเลตเลียทบไปกับแมตจักิลานอตและยอเซย์ได้กับคนฮวนอาจิงเอรับกับเซิร์ชแอนด์เรสคิวทีมบัดลาเป็นกิจเนกริมส์บันเล่กับบดอนคำกิปุเลตกิลาเรจิสเตอร์มกอดุมาหากธนัดฮารินจาU Menteri Rangba Kejala Meghalaya Konrad Kongkal Sangmah Nen Kesngi Ula Peniat Yang Kejengilang Bisharkam Bat Ki Deputy Commissioner Lengba Ke Video Conferencing Ban Shim Jengken Yang Kejengkta Jong Ulap Ba Bat Ban Betha Yang Kibor Peniat Distrik Bakin Shim Kya Bat Ai Kilat Jengyada Bat Jengyarab Kat Kum Kejengitho Ka Meghalaya State Disaster Management Authority Laipu Artli Kishnong Ha Keleng Kejala Kelecakta Na Kejengther Uslap Ha Kena Ketayo Beningkong Unaitung Ukonrad Kongkal Sangma ula banjur badai bandan ke jingga terilang ke bayajan hapren ki board district ki kenun ai jingga rap badan ki blok bad kiwi kiwi ki tenat badai kimi kenang ban penti kena ya ke jing syum kia. Ka tenat IMD ke loong bakan don ke jing hap selap ke bajur rekeleng ki benta jong ketahan syatai bad mingi jong kari hakini ki saw nesan sengi banwan. Ustaz Sains jong ke IMD u Dr. Naresh Ulong ba ke jing hap selap ke bajur bha ke bapalat eka katar sentimeter ke lak bandon ha ki benta jong ke tahan citai lam mingi ha kini ki arsngi banwan. Kani ke kubur ke wan cepi na ke Akashwani Shillong. Na ke Akashwani Shillong ini beteng biang ya ke kubur. Khat san ngut ki nong jungo kai prathai ni India ki layap hadian bakawai ke liang kala kala hajan gadul nong Phuc Quoc ha Vietnam hinin kesngi. Ka embassy ke India ha Vietnam kala penti kena ba kini ki bayap ki gentop ya khat lai ngut ki senrang bat ar ngut ki kentai. Kini ki bayap ki dina Tamil Nadu, Andhra Pradesh bat Kerala. Kani ke liang kala kit ya lai pun rungut ki beriw. U Menteri Rang Ba Aduk Kari bat U Vice President Kari India ki lapa ik jing sengolem sya ki bahayang jong ki balaklat noa. Lawan penpoi yang kilai telik trofi jong ke Duran Cup ke basis pak lai pusan ha ke nong bak selong ke bas sedang yang kejengik lenti ke trofi sya ke jelah sya ke jeng sedang jong kena ke lempung yang lakai ke barim e ha ke doba Asia. Yang kini ke trofi la play ke jengilang berapa penlong ha ke State Convention Center ha selong henin ke sengi. Ha kini ke jengilang lawan bani syempenta duk menteri ke tenat sport ke jelah ubak wailat miki syelah bat kiwe-kiwe. Ka Indian Oil Duran Cup ke basis pak lai pusan kan long naduk arpusan terik unai tung haduk arpulai terik unai lar ha keleng ke madani lekai ha West Bengal, Jharkhand, Assam, Manipur, Bat Meghalaya. Ka Jawaharlal Nehru Stadium ha shilong kan yuk penlong yang jingil lekai bakentup ru ya ke quarter final bat ke semi final. Ha ke jingil lekai ke FIFA World Cup arajar arpun riau ha ke jingil kun quarter final. Ha ke jingil lekai ke belalong henin dan step ke Spain kala penliam no ya ke Belgium da argola kawai. Ha ke jingle akai ke belalong hne dang step ke England bat ke Norway ke lekun ha ke ba ke England kala penliam ya ke Norway da argola kawai. Ha ke jingle akai ke berang yaj mentan ke step ke Argentina ke lekun persya ya ke Switzerland bat kat haduk ke kubur milayo mentan ke step ke Argentina kala tap si gol. Ka tenat ke rep ke riang ke jelah Meghalaya lengba ke 1917i Teams rengkat ke jengkersan na ke Meghalaya Farmers Empowerment Commission. Kala penlong ya ke yau kinong rep ke nong bak selong henin ke sengi ha ke sien ke bahenyau. La penlong ha ke jaka yang kali jong ke Directorate of Fisheries ha selong bat kene ke jeng temu ke bamanla upnai ke peniasok bet-bet ikinong rep bat kinong thiat. Kinong rep bat kikin hun ya rap da lade-lade, kilepen ii ki jhur ba khet thamai, ki sok, ki mar rep, bat kiwe-kiwe ki mar ki blashnahi ha kathan. U program manager ke 1917i Teams u bak Gavin C. Shulai, uloong bak ne ke jeng thumu, ka pentik nai ke jeng mi ke bakambha na ke benta kinong rep, kat bagi ai ki nong thiet ki mar rep,